শব্দ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, সেসুঙ্গুহনিয়া বাতাস আন্তারা সেসোরাং দেঙ্গান কেশিরিকান দান কেকুফুরান আদালাহ মানিঙ্গালকান সালাত।